0: আছে আবরুছে খোটে দিন ধরে থাওয়া ঠর করা শরম নেই মাত্র তোরা আচ্ছা থামিয়ে রাইস তোর গামা দুরস তাই তোর ফাঁকা দুরস কর লাগি তোরা
1: আর যারা হুসকুর লাগালে আমি কাই তোদের সাউকারিতে দেনা লাগত নাই আমচা মায়বাপ জনতা জনার্দন আহে আর তো চাঁদ খারা খোটাচা নিকাল দেনার আহে কাই মায়বাপ
2: হা হা খারা আহে ওরা